más daño con mi carga y pirle con mela con el mismo hombre y brillar su cuchipian churi ya para el tis computer quinta en duque esto para intentar ya el dulce কম্পিউটার বিক্রি করলে শিকাওনে আনি মারমাত করলে নেপালকে নম্বর ওয়ান হারু এন্ড সাতু এডুকেশন সেন্টার হন সিপিএন মা তো কম্পিউটার পাওনু কা সাথে কম্পিউটার শিকাওনে রোকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মেই ব্যাংক মেই সবই স্কুল অফিস জুম সুকে স্ট্যান্ড সস্তা মা বিগ্রো এই আয়ের বনাউনে সুবিধা পিন ছয় জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইছে সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি জোড়িছে থাও আমার মনে রাগে ডাকে আর তাল নো বেতাল মহিলার ফির দুঃখ পাইলেন ঝুঁচে আর এ ফোন নম্বর 0215547887 98 42 35 541 গুড ভেরি গুড ভেরি গুড।